0: কখুবর বভা কবন্তা কবলাই চংক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আট হন রিও কলাপয়
1: ngayo sngo bahakane kindan kibanwan shi yengjonga nganle kum no
0: kabaso chu ai ka jingtip badai ha ka enumeration phase na do kalai pho tarik ujaliu hado ka arpo khandai tarik unaitung ar hajar arpo hunriu
1: tingan le kum no latanga dan ka jingkli
0: umlei lei phila ban phun she ibut level officer blo bad yo ek jingtip kibaron kam baro
1: tikum no pan ngan yo yo number iblo
0: phun ha u iwe khandai san not bat pan jingerap pan yo kren bat iblo lane download bat play ya ka eci net app la dadon kam jing batai jing panchai ne jingerap kadai tang ka bashu phone
1: kata te ke suphi
0: ho ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren bat iblo
1: ken mau ka jing tip badai men ta ka ya rap ban penti kana ya ke record ba biang la shai la dadon kam jingerap সুফোন ইবিএলও পাতিও জুবাব কি জিংকলি
0: কা ইনিমোরেশন ফেস লাইফোথরিক উজলিও হাডো কা আরবখন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপোনরিও
2: ইয়াত্রাইলাং ইয়াশিমতা বাদিও জিংকথো লাওনলাম শফি দ চিফ ইলেক্টরাল অফিসার মেঘালয়া
3: One to 3.6 megahertz, Akashvani FM, Jumpy Friends, you're with me, RG Arkana program, FM Request. Well, stay tuned, friends, because at 10 minutes past 3 p.m., we will relay Akashvani Delhi for the program, New India Samachar, after which we will continue with our program, FM Request. So stay tuned, friends. This is Akashvani FM, Jumpy 1 to 3.6 megahertz.

ইয়ান আকাশবাণী শিলং আছে খবরাং নংরম হিলস নি দরবার স্নং ব্লিংকিট খো রাবা নিও আদোকো দোকান ডাকে ছাগপরাং খো নুস্থো খাগেন ইনগপা খাতা খো রাকেন জিগালাতা আরো ইয়ান পাতেসা উয়া বিয়াপো সুংদংগপা মান্দেরাং না নামগিনি খো অনগেন উনিগমন ইয়া কম্পানি খো রাবা নি মামংবা নুস্থো ওংজাওয়া এনে খবর না ফারাগাতা সুংনি স্কোথং বা হেডম্যান পান্তলি নারী নি আগানানি গতা দরবার নি গতা গমক জাতরং না নামগিনি খো ওটনা গতা স্কা আরো ছিংনি স্কাংপা জাকু গাআনি বা ওংয়া এনেবা উয়া গানাঙাহা চা আলো ইয়া বিয়াপরাং ও সুংদংগপা মান্দেরাং লাকটোক মাং না বাতা আরো পাকবাতান আথং থং না সালান্তিও হাজিরা খাম খে ছাগপারং ওংয়া উনিগমন ব্লিংকেট উয়ামাং না খোমা দামো বস্তুরাং খো উনি জাঙ্গি ছাঙানিও আলছু বাতাতকেন এনেবা উয়া গানাঙাহা ব্লিংকেট সালান্তিও জাখালনা নাঙ্গপা বস্তুরাং খো খোলগ্রিক পার্সেন নি গতা খোমিয়ে দামো ওটনা জিয়ান সাকান্তি মান্দেরাং না নামগিনি ওগেন এনেবা উয়া জানাপাঙাহা নারী নিয়াগানা নি গতা ব্লিংকেট খো রাবানা আরো নংরিম হিল ও দোকান খো দোনে গপনছি না বস্তুরাং খো সাপ্লাই খাটনা গতা লোকালনি বাদং ছিওয়ালানি ছাগপা মেছক বাক্সা কম্পানি নাংরুমে খামখো কাছিনা এক্সিকিউটিভ কমিটি রুউতা ছানছিয়ানি জামানো নো অবজেকশন সার্টিফিকেট খো ওনাহা এনেবা উয়া খবর রাসংপরাং না ফারাগাতাহা বিশপ জর্জ মামল লসরি নি সিয়ানি বলসি গনি গাপানি গো মানিয়ানি উখো মান্দে রাফল স্কানা ওয়ালবাকরে জংশন ওনি হোলি ক্রস হসপিটাল ওনা টাকাঙ্গপা রামাকো বিশপ জর্জ মামলাসরি রোড এনে ফারাগাতেন বা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর হাউসিং নি মিনিস্টার মার্কুস অ্যান্ড মারাক চি উয়া রামাকো অপ্রাকাতাহা চুরানি সেন্ট লুক চার্চ ওয়াবাকরে ও চুরা ডিওসিস নি ছাম বিশপ নি সিয়ানি গনি গপা বলসি কাপানি খো মানিয়ানিও চুরা ডিওসিস নি বিশপ অ্যান্ড্রিউ আর মারাক এক্সিলারি বিশপ জোস চি রাখাল সরকারি অফিসিয়াল রং ফামোরং থরম খুদুলগপারং আরো বেবির আরমস খারং বাক রংহা প্রোগ্রাম ও বিশপ অ্যান্ড্রিউ আর মারাক বিশপ জর্জ মামলাসরি সাগি নি থংসা মাংখ্রং আরো সে দনগপা রংফ্লেং খো অফ্রাকাহা বিশপ মামালাসরি গারো হিলস আজা ও গিসিক নি গতাসান ওংজা লেখা ফোরা সংসাল আরো আনসেং বালজোকানি খো ওনা নি আবারঙ্গোবা উনি জাঙ্গি নি ছাঙা গমক উনি জাঙ্গি ছাঙা গমক ওনখাঙে দাংজিকে ওনাঙাহা বিশপ জর্জ মালসেরি নি আদোক নি মান্দেরাং নি জাঙ্গি ছাঙানিও ওনগলানি না উখো মান্দে রাফলস খানা মুকসুঙানিও রামা খো উনি বিমুঙো জোনাহা বিশপ সাগি বলসি খোগ্রুক ছেট না চুরানি ডিওসিস না নামগপা খামরং খো ডাকমি সোকাঙাহা উয়া মান্দেরাং নি গিসুক নি গতা জাঙ্গি ছাংনা দল্লা মংমাংসান উজা ইন্দি বা এডুকেশন সানাবানানি আরো সংসালনি নামগিনি না খাম খা খামরং খো বা খাঙাহা ইন্ডিয়া আরো বাংলাদেশ নি ট্রেড বডিস নি রিপ্রেজেন্টেটিভ রং মাজাল ল্যান্ড কাস্টমস স্টেশন নি গতা বাদং ছিওয়াল গ্রুকানি কো নামতাপাতনা মুকসুঙানিও আগান গ্রুকাঙাহা থমানিও বালাঙ্গজ চোনা পাথার আন্দনিকার গ্রুপ ক্যাম্পেনি গোজ শেলেট বাংলাদেশ নি মেম্বরং উন বাক্সা ইউনাইটেড নিউ মাজাই এক্সপোর্টার্স নি রিপ্রেজেন্টেটিভ রং বাকো রাঙাহা বাংলাদেশ নি ডেলিগেশন কো এম ডি সাহেব উদ্দিন দলবাহা থমানিও বাদং ছিওয়াল গ্রুকানি খো নামজাপাতনা রাগাতনাম নাঙ্গপা নিয়ামরাংখো নিয়ামরাংনি বিদংও ছানছিরমাঙাহা ট্রেড বডিস থমানিও সীমা এরি গতা মামুং নিংনিকানিগ্রি থমথমে বাদং ছিওয়াল গ্রুকানি খো জাকাংনা নাংনিকানি খো জানাপাঙাহা তাআলা দনজগমন খবরাংখো ফরাইতেনি সময়েনন মাছুতাহা খনালবা আপসান সময়েনা সীমাং ইয়া আছে খবরাংখো খনাসোনা